অনিবার্য কারণবশত ভজন্তী প্রসাদ কিছু ব্যাঘাত জন্মিছে, তারবাবে আমি দুঃখিত। অনুষ্ঠানত এইবার শুনোয়া হোক মুকেশ আর সহশিল্পীর কণ্ঠত যুত সে জগতিচাল এই ছবির প্রলয়টি ভজন, গীতিকার ভরত ব্যাস।

0: পড়ার সময়ত এতিয়া খেলা পাতিছে। ৰবা মই আইদেউক লগাই দিম। মোক আকৌ কোনে মাতিব? মইহে আইদেউক মাতো বুলিছো।
1: মাইনু বল, আমি ভিতৰত লুকা ভাকু খেলো, ককাই মাক লগাব।
0: লগাম তো, পঢ়াৰ সময়ত খেলিলে কিয় নলগাম?
1: ককাই ভাল নহব হলে দেই, দাদা কিয় চিনি পোৱা নাই? বল আমি ভিতৰলৈ।
0: পাইছো পাইছো, সকলোকে চিনি পাইছো।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1-4-555 নম্বর ফোন করক।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবার শুনোৱা হওক পুলক বেনার্জীর কণ্ঠৰ এটি গীত, গীতৰ কথা অৰূপ বৰঠাকুৰৰ, প্ৰযোজনা অসীম হাজৰিকাৰ।

0: মেপ পরীক্ষা করলে আমি গম পাম আর এই এবারত হওয়া ঘটনা নে প্রতি বছরে হব এই গোটে কথাখিনির উপর আমি একটা স্টাডি করব লাগিব কারণ মানুষের ক্ষয়ক্ষতি বহুত হয়েছে গতি মানে অকনমান বানপানীটোর খাপ কমিলে মানে এয়ার স্পীড অল্প কমিলে আমি তার মন ডিস্ট্রিক্টর স্যাটেলাইট মেপ খিনি স্টাডি করব আর কি প্রাকৃতিক ঘটনা ঘটিছে তার বিষয়ে আমি বুঝ লব লাগিব।
1: এইবারও মানত শিবসাগর জেলার পাঁচটা রাজচক্র 328 গাঁও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের সূত্র অনুসর জেলাখনের 3,92,195 জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। 12,416 হেক্টরের অধিক কৃষিভূমি পানির তলত আছে। প্রশাসনে জেলাখনত 49টা সাহায্য শিবির আর 181টা সাহায্য বিতরণ কেন্দ্র মুক্তি করেছে। আবদ্ধ লোকসলক উদ্ধারের 8,259 জন লোকক নিয়োগ করা হয়েছে। এস ডি আর এফ এন ডি আর এফ বায়ুসেনা বাহিনী অগ্নি নির্বাপক বাহিনী আরক্ষী আর স্থানীয় নাগরিক উদ্ধার কার্যত নিয়োজিত হয়ে আছে। ইপিনে কামরূপ দরং কামরূপ মহানগর আর ডিব্রুগড় জেলার নগরীয় অঞ্চলত হওয়া বানর ফলত প্রায় 1,000 জন লোক ক্ষতির সম্মুখীন হয়েছে। জেলা কেখনের মুঠ 16টা ওয়ার্ড বানর কবলত পড়েছে। রাজ্য সরকারের মুখ্য সচিব ডক্টর রবি কোটায় কালি চৰাইদেউ শিবসাগর যোরহাট আর গোলাঘাট জেলার সাম্প্রতিক বান পরিস্থিতি পর্যালোচনা করার বিভিন্ন বিভাগের প্রস্তুতির বুঝ লয়। গুৱাহাটীর মুখ্য সচিবর সম্মিলন কক্ষত অনুষ্ঠিত এখন উচ্চ পর্যায়ের বৈঠকত রাজ্য আর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব এল সুইটি সাংসনে মুখ্য সচিবগীক রাজ্যের বান পরিস্থিতির বিষয়ে সবিশেষ অবগত করে। ডক্টর কোটাই ডিব্রুগড় তিনিচুকিয়া ধেমাজি লক্ষিমপুর মাজুলী শোণিতপুর আর কামরূপ মহানগর জেলা আয়ুক্ত সকলের সঙ্গে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মত বিনিময় করে বান ক্ষতিগ্রস্ত জেলাকিখন বিশেষক সর্বাধিক ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলার অত্যাবশ্যকীয় সাহায্য সামগ্রীর যোগান ধরাত সহযোগিতা আগবাবলে আহ্বান জানায়। শিবসাগর জেলালয় প্রেরণ করার এই জেলাকিখনত থাকা হাত নাও উদ্ধার কার্য ব্যবহার করা নাও খা পানিকে ধরে অন্যান্য সামগ্রীর মজুতর বুঝ লয়। মুখ্য সচিবগুলিয়ে রাষ্ট্রীয় দুর্যোগ সঁহারী বাহিনী সেনাবাহিনী বায়ুসেনা ভারতের রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণ উত্তর পশ্চিমান্ত রেলওয়ে ভারতীয় খাদ্য নিগম ভারত সঞ্চার নিগম লিমিটেড আর দূরসংযোগ বিভাগের দরে কেন্দ্রীয় সংস্থাসমূহ ক্ষতিগ্রস্ত লোকসলক যাবতীয় সাহায্য প্রদান প্রক্রিয়া নিয়ারিক সম্পন্ন হওয়া নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা আগবাবলে আহ্বান জানায়। ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের সাহায্য শিবিরত প্রয়োজনীয় সেবার যোগান ধরবলে আর এই অঞ্চলসমূহ পুনের বাসোপযোগী করার ব্যবস্থা ত্বরান্বিত করবলে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহক নির্দেশ দিয়ে। বৈঠকত রাজ্য সরকারের গৃহ আর রাজনৈতিক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব অজয় তিওয়ারী পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর বি কল্যাণকে ধরে বিভিন্ন বিভাগের শীর্ষ বিষয়াসকল উপস্থিত থাকে। ভারতীয় বতর বিজ্ঞান বিভাগে আজি আর অহা 3-4 দিন কামরূপ মহানগরকে ধরে রাজ্যের অন্যান্য জেলাত বিজুলি ঢেরেকনীরে প্রবল বরষুণ হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে। বতর বিজ্ঞান বিভাগের আগলি বতরা অনুসর গুৱাহাটী আর ইয়ার উপকণ্ঠ অঞ্চলত অহা 24 ঘণ্টাত 7-11 সেমি পর্যন্ত বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। ইয়ার ফলত গুৱাহাটী মহানগরের বিভিন্ন ঠাইত আকস্মিক বান ভূমিস্খলন হব পাৰে বুলি অসম ৰাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণে প্রেস বিজ্ঞপ্তি যোগে প্রকাশ করেছে। কামরূপ মহানগর জেলা প্রাধিকরণ আর রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণে সম্ভাব্য পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি তাৎক্ষণিক সঁহারী ব্যবস্থাকে ধরে যাবতীয় প্রস্তুতি নিরীক্ষণ করে আছে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণে গুৱাহাটী মহানগরীর সকল লোকক সজাগ আর সতর্ক হয়ে থাকবলে আহ্বান জানাইছে। দূরনিবতীয় যাত্রী আর দৈনিক কামর অহা যা করা লোকসলক বরষুণের সময়ত অপ্রয়োজনত ঘরের নোলাবলে কোয়া হয়েছে। আজি গুৱাহাটীর তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস হব পাৰে বুলি বর্জাৰ আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রে এক জাননী দিছে। ইপিনে ভারতীয় বতর বিজ্ঞান বিভাগে মণিপুর মিজোরাম ত্রিপুরা আর নাগালেন্ডত আজি প্রবল বরষুণ হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে। একদরে অরুণাচল প্রদেশ মেঘালয় আর অহা দেওবারে প্রচুর বরষুণ হওয়ার আগলি বতরা দিছে।
2: तो सबसे पहले डे वन में हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि अरुणाचल प्रदेश असम मेघालय और नागालैंड के अधिकांश स्थानों में मध्यम स्तर की बारिश होने वाली है। साथ ही साथ हम लोग ये भी एक्सपेक्ट कर रहे हैं कि मणिपुर मिजोरम और त्रिपुरा के अनेक स्थानों में मध्यम स्तर की बारिश होने की संभावना है। इसी तरह डे 2, 3, 4 और 5 में हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि हमारे नॉर्थ ईस्टर्न रीजन में यानी कि अरुणाचल प्रदेश असम मेघालय नागालैंड मणिपुर मिजोरम और त्रिपुरा के अनेक स्थानों में मध्यम स्तर की बारिश होने की संभावना है। इसी तरह से अगर वेदर वार्निंग हम लोग की बात करें तो डे वन में हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि अरुणाचल प्रदेश असम मेघालय नागालैंड मणिपुर मिजोरम और त्रिपुरा के एक या दो स्थानों में थंडर स्टॉर्म लाइटनिंग होने की संभावना है। इसके अलावा अरुणाचल प्रदेश असम मेघालय और नागालैंड के एक या दो स्थानों में हेवी टू वेरी हेवी रेनफॉल होने की संभावना है।
1: সিকিমের নামসি জেলার সামরডংত NHPCর জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুরঙ্গত ভূমিস্খলনের ফলত আবদ্ধ হয়ে পড়া লোকসলের 22টা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত লোকসলের ভিতর এজন গহপুরের বাসিন্দা বলে জানিব পৰা গৈছে। যা নিশা

0: জিলার রেহরূপ।
1: জিলার রেহরূপ অনুষ্ঠানত আজি লৈ আহিছো কার্বি আংলং জিলার রেহরূপ। আজি আমাক সংগ দিছে কার্বি আংলঙৰ পৰা আমাৰ সংবাদদাতা কাংবুঢ়া সিংনাৰে। কার্বি আংলং জিলাত বছৰৰ প্ৰথমটো বানত 10 বছৰীয়া শিশুসহ দুজন লোকৰ মৃত্যু হয়। বানত বহু সংখ্যক লোকৰ ঘৰ দুৱাৰ আৰু পশুধনৰ ক্ষতি হয়। জিলাখনৰ ফুলনি ৰাজহচক্ৰ আৰু চিলনিজান ৰাজহচক্ৰৰ অন্তৰ্গত গাঁওসমূহক বানে বুৰাই পেলায়। এই সন্দৰ্ভত সবিশেষ শুনক আমাৰ সংবাদদাতা কাংবুঢ়া সিংনাৰৰ পৰা।
2: কার্বি আংলং জিলাটো প্রথম অহার বানে জিলাখনের চিলনিজান রাজহচক্র আর উপলনী রাজহচক্র অন্তর্গত কেবাখনো গাঁও বানপানী বুড়াই পেলায়। 19 জুলাইরপর দুদিন ধরে ধারাহার বরষুণের ফলত পুলনী রাজহচক্র অন্তর্গত 21খন গাঁও বানপানীর কবলত পড়ে। এই সংহারী বানে পুলনী রাজহচক্র অন্তর্গত ডেকাচাঙর রাহুল একা নামের এজন ব্যক্তি মৃত্যুমুখত পড়ে। একদরে চিলনিজান রাজহচক্র অন্তর্গত ফিরলাইন গাঁর রাজু গোয়ালা নামের 2 বছরিয়া শিশু দীফুলু নদীর বানে উটুয়াই নিয়ার ফলত মৃত্যু হয়। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদ আর জেলা প্রশাসনে বানপীড়িত রাইজর মাজত এতিয়ালৈকে 100 কুইণ্টল চাউল, 15 কুইণ্টল দালি, 5 লিটার মিঠাতেল, 5 কুইণ্টল নিমখ, 500টা আঁঠুয়া পেকেট, 100টা তারপলিন, 500টা মোমবাতি পেকেট সহ অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরণ করেছে। জেলা প্রশাসনে ফুলনি রাজহচক্র অন্তর্গত বানপীড়িত রাইজর সুবিধার বাবে ফুলনি রাজহচক্র অন্তর্গত 21টা স্থান নির্বাচন করে সাহায্য প্রদান কেন্দ্র স্থাপন করেছে।
1: পাহাড়িয়া জেলা কার্বি আংলঙর খেতিয়কসকলৰ মাজত মান্ডারিন কমলা খেতির সম্পর্কে সজাগতা সৃষ্টি করার উদ্দেশ্যে ভারতীয় সমন্বয়রক্ষী ঘাস শস্য গবেষণা প্রকল্প অসম কৃষি বিশ্ববিদ্যালয় যোরহাটর উদ্যোগত কার্বি আংলং জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রত এদিনিয়া শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই বিষয়ে সবিশেষ আগবাইছে আমার সংবাদদাতাই।
2: এই উপলক্ষে কার্বি আংলং জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র সহযোগত অনুষ্ঠিত কমলা খেতির প্রশিক্ষণের কেন্দ্রটির মুরব্বী বিজ্ঞানী মনোজ কুমার ডোলেয়ে উদ্বোধন ভাওনার এদিনা প্রশিক্ষণের শুভারম্ভ করে। জেলাখনের 29গৰাকী খেতিয়কে যোগদান করা প্রশিক্ষণত সমল ব্যক্তিসকলে বৈজ্ঞানিক পদ্ধতিত মান্ডারিন কমলা খেতি

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
2: হয়, সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে।
1: পিছে এনে যত্ন কত পালি?
2: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
1: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
2: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
1: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
2: কারণ সকলোরে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
0: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
3: আমি আন এগৰাকী শ্রোতাৰ সৈতে কথা পাতো। হেল্ল'
4: হেল্ল'
3: হেল্ল'
4: হেল্ল' বাইদেউ নমস্কাৰ।
3: নমস্কাৰ, আপুনি ক'ৰ পৰা কৰিছে?
4: মই সাজাও পানী খেতিৰ পৰা অনামকে মণ্ডলে কৈছো।
3: আপুনি কোনটো গীত শুনিব?
4: জুবিন গাৰ্গৰ যিকোনো গীত শুনাই দিলে হ'ব।
3: জুবিন গাৰ্গৰ কণ্ঠৰ গীত শুনিব?
4: হয় বাইদেউ।
3: অতি সুন্দৰ গীত নহয় জুবিন গাৰ্গৰ কণ্ঠৰ গীতসমূহ?
4: হয় হয়।
3: আপুনি আমাৰ অনুষ্ঠান নিয়মীয়াকৈ শুনেনে?
4: হয় বাইদেউ, সকলো মানে সব অনুষ্ঠানে মই নিয়মীয়াকৈ শুনো।
3: শুনে
4: তো ফোনটো মানে কৰিব নোৱাৰো, মাজে মাজে মানে কামত ব্যস্ত থাকো।
3: হয় হয়, ফোন সদায় পাবলৈও দিগদাৰ ফোনৰ লাইনটো, কিন্তু আপুনি অনুষ্ঠানসমূহ শুনে সেই কথাটো জানি ভাল লাগিছে। তেন্তে আপুনি শুনিব খোজা গীতটি শুনাই দিওঁ নহয়।
4: হয় হয় বাইদেউ, মোৰ লগত মোৰ এটা বাইদেউ আছে, ছয়জনত গীতিকা হালয়
3: একেলগে শুনি আছে আপোনালোকে। শুনক তেন্তে, আমাৰ অনুষ্ঠানত আজি শুনাবলৈ লৈছোঁ জুবিন গাৰ্গৰ কণ্ঠৰ এটি গীত, আপোনাৰ অনুৰোধ ক্ৰমে শুনক তেন্তে।

পান্তর সেহেন উলিয়া বলিয়া হই দুপারে উপস্থিত পরিস হির হবত কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদিস হির হবত কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদিস বান্তই তিঘিল নিঘিলাবি আশারে কঠিয়া নুটুয়াবি শিশুবধ ভাওনা নেপাতিবি ঘরর চালতে শগুনক বহুয়াই মরণর সবাহ নেপাতিবি হির হির হবত কাল রূপ ধরিল কাকনু।

হির হির হবদ কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদি স বান্তইত ঘিল নিঘিল আবি আহারে কঠিয়া নুটু আবি শিশুবধ ভাওনা নেপাতিবি ঘরর চালতে।

সুধীন সহস্র হাতেরে দুপার বাঁধি তোরে শক্তি কারি কারি আনি তোকে আমার ভৃত্য করি হিরিহিরি হব দেকাল রূপ ধরিল কাকনো বারে বারে খেদিছ হিরিহিরি হব দেকাল রূপ।

0: আইডিঅ'ৰ বোলনি শুনিলে।
1: মন কি বাত হে জন জন কি, সভি কি কুছ অপনি সি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। তো শুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী আর দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী আর দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখে রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত।
2: প্রিয় শ্রোতা, ভূপেন হাজরিকা সাংস্কৃতিক ন্যাসর সহযোগত নিউমার্ট প্লেয়ার্সর উদ্যোগত 24, 25, আর 26 জুলাইত পুয়া 9:30 বিয়লি 2 বজালৈ গুৱাহাটী ক্লাবত থকা নিউমার্ট প্লেয়ার্সর প্রেক্ষাগৃহত ভূপেন্দ্র সংগীতর কর্মশালার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীর বয়স 8 বছরের ঊর্ধ্বর হব লাগিব। সমল ব্যক্তিসকল হল বিশিষ্ট সংগীত শিল্পী নমিতা ভট্টাচার্য, রূপম ভূঁয়া আর সৌরভ মহন্ত। যোগাযোগের নম্বর 7575944606 আর 9864086133। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
3: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
2: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
3: 6900453528।
2: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র।
0: আকাশবাণী গুৱাহাটীৰ মহাপাহু খন্তিক পাছতে 1 বজাত হিন্দীত আর 1:05 ইংরাজীত বাতৰি দিল্লী কেন্দ্ৰৰ পৰা ৰিলে কৰি শুনোৱা হ'ব।

0: কেন্দ্রীয় সরকারের দল এটা আজি বা কালির ভিতর পঠোৱাৰ বাবেও মোক আশ্বাস দিছে। আমার ইন্টার মিনিষ্ট্রিয়াল টিম বলে কয়, গোটেকটা ডিপার্টমেন্টর অফিসার তাত থাকে, তেওঁলোকেও এসেস করব যে কিমান ক্ষতিগ্রস্ত হয়েছে আৰু আমি সরকারের পৰা যিমান পাৰো ক্ষতিগ্রস্ত রাইজক সহায় করার কারণে আমি চেষ্টা করিম আৰু সেইটোৱে আমার প্রচেষ্টা।
1: উল্লেখযোগ্য যে সাম্প্রতিক বানত রাজ্যখনের 889খন গাঁৱৰ 6,43,364 লোক ক্ষতির সন্মুখীন হৈছে। ইপিনে চলিত বর্ষের বানত প্রাণ হেরা লোকের সংখ্যা 41 বৃদ্ধি পাইছে। রাজ্যিক দুর্যোগ ব্যবস্থা প্রাধিকরণের সূত্র অনুসরি সাম্প্রতিক বানত 24,891 হেক্টর অধিক কৃষিভূমি প্লাবিত হয়েছে। প্রশাসনে ক্ষতিগ্রস্ত জেলাসমূহ 99টা আশ্রয় শিবির আর সাহায্য বিতরণ কেন্দ্র মুক্তি করেছে। আশ্রয় শিবিরসমূহ 24,000 অধিক লোকে আশ্রয় লৈ আছে। এইবাৰৰ বানত শিৱসাগৰ জিলাৰ 5টা ৰাজহ চক্ৰৰ 328খন গাঁও ক্ষতিগ্ৰস্ত হৈছে। দুৰ্যোগ ব্যৱস্থা প্ৰাধিকৰণৰ সূত্ৰ অনুসৰি জিলাখনৰ 392,195 লোক ক্ষতিগ্ৰস্ত।

চারি চালম পনা হিন পেন কেনা হক দুনা ডিস্ট্রিক্ট হাই হুই অলং লং ফারো ইসিরা ট্রক চিপা চঙা বহাল আপেনকে লং ফারো কে থমরা ট্রক নার কেবরে সি কেরাপ কে পাজির পনা দিম ইংপু পনটাং ল কাচিপা চঙা বহা হে হুই অলং সুরি ইংকয়রাপ টিসোসে আমু নিট পেন চিপা চং পন বমলা মিনিষ্টার কেহ হিমন্ত বিশ্ব শর্মা পেন পাতুমি শিবসাগর জোরহাট চরাইদেউ লাপেনকে নাজিরা আলং লাংকিঠে কেফো পন আং কাংলা পেনকে কেরাপ আবহা হে হুই হুম রিদাম মিনিষ্টার কেহ পেন চরাইদেউ ডিস্ট্রিক্ট সোনারি দৌলবাগান অভয়পুর হাই হুই আংকাং আলংকিবি পন কাছে পাচং আবহা লাংদাম পেন লাংকিঠে কেফোয়ারা রাতুম পেন চিঙ্কি চেঠান পন স্টেট গভর্নমেন্ট আচুনবাংকে হয় রবি কুটা পাটুমি চরাইদেউ শিবসাগর জোরহাট লাপেনকে গোলাঘাট ডিস্ট্রিক্ট আলং লাংকেঠে বম আপুথাক লাং ইংসাই পন পেন প্রেকজাম আসাইকাম পেন কিসি কেডাং পন আপুথাক লাং পাতি নিপন গুয়াহাটি আলং চুনবাংকে হয় মেয়া হেমালং কাং নিপন ইসি আকাং তুই আংডেঙা মেয়ালং মৃদু লাপেনকে পিউঠে কেলাং নৌ কেসাই সাইকাম আবার আচুনবাংকে হয় এল সুইটি চাংসান পেন চুনবাংকে হয় আফান স্টেট আলাংকিঠে আপুথাক সুংলর পেন পাচিনি পন আকে হাই কুটা পেন ডিব্রুগড় তিনিচুকীয়া ধেমাজি লক্ষিমপুর মাজুলি শোণিতপুর লাপেনকে কামরূপ ব্রংসুপি আ ডিস্ট্রিক্ট কমিশনার আতুম পেন ভিডিও কনফারেন্সিং আজক পেন চিঙ্কি চেঠান পন্সি জাসেমেট পেন কানা হককে থেনাই শিবসাগর ডিস্ট্রিক্ট আফান কেনাং সত আহরমু কিসিক পনালঙ্কা চেরাপচিত্তু ধুঞ্জি আফান চুনিংরি পন ইন্ডিয়া বটর পগান আসাই কাম্পেন পিনি লাপেনকে কেওয়াংজি নিথমপ্লিয়াহুদ কামরূপ ব্রংসপি পেন পেন স্টেট আরলু প্রেকজামা ডিস্ট্রিক্ট আলং সিনিং কাংডের সিনিং কাবির লাক পেন পেন আর ভি কে থেজি আংরিং দো পুসি লামথে পাকলাং পম বটর আসাই কাম্পেন কাপাচিনি মেকা বীর টা টেংকে কেওয়াংজি ঘন্টা ইংকয় রাপ্লিয়ালং সেন্টিমিটার ট্রক্সি পেন ক্রি ইসিয়ান আর ভি কে জাংজি আংরিং দো লাপেনকে মণিপুর মিজোরাম ত্রিপুরা লাপেনকে নাগাল্যান্ড আলং পিনি আর ভি কেঠে ওজি আংরিং দো পুটা ইন্ডিয়া বটর আসাই কাম্পেন লামথে পাকলাং পম সিকিম নামচি ডিস্ট্রিক্ট চামরডুং আলং এনএইচপিসি হাইড্রো ইলেকট্রিসিটি আচিংরাটকে কিম্বম আংথরালং লংলে কাংরাই পনাজক কাচিংথাং আমনিত আতুম কিঠি আরপুম ইংকয় রাহিনী লং পনটাংল কিঠি আতুমাং বং পেন ইনুত আবাংকে গহপুরা সরপুসি চিনিপন উনল কিটিনপনা টেংকে আংথরালং কাবিনাই সিতামে বাং ইংকয়রা ফবাক আমনিত চিংথাং পন কেমেসেন অকপ্রানা কিরু কেথাই কাপাতি নিপন আকেমাং পেন অকপ্রানা মিনিষ্টার অশোক সিংহাল পেন পাতুমি দিসপুর আলং ডিস্ট্রিক্ট ট্রক এমএলএ আতুম পেন চিংকি চিংওয়াই পন তামুলপুর বাক্সা উদালগুড়ি ধরং বিশ্বনাথ লাপেনকে শোণিতপুর ডিস্ট্রিক্ট আলং অকপ্রাণ কিরুপনা বিদ্যি আপুথাক চিংকি চিংওয়াই আফান কাং নিপন বাংসুয়া মেয়ালং মিনিষ্টার পেন সাইকাম আলং আর ডি কে পি পনাসন কেডাং পন সাই আমু হাই হুই পাতি নিপন মেয়ালং পেপেন উসুয়া অকপ্রাণ কিরু শেখ কচেলাং আরাং কাপাচিংথুর আকেজয় পেন ডাইলাইসিস আকিরু কাপাংডাং লাপেনকে ওয়ান জিরো এইট এম্বুলেন্স আকিরু প্রাবজিন পেন কাপেডো লাপেনকে আংঠেক কাপেলং পঞ্জা পুথাক আর ডি পি পন স্টেট আদুয়া হয় আ ডিস্ট্রিক্ট সির কেপ আলং রং ফারো ইসরা পি কেপ আলং কাদ্দো কাবিয়ারেন সিতামে কাপাচিংথুর আফান ভাইব্রেন্ট ভিলেজ আমেন পেন সাই কেডাং পন আবিদি দেং পনটাংল আসাম লেজিসলেটিভ আমেলং পাতুমি কাচিদন দুন্দে আসংজা ওয়াজেদ আলী চৌধুরী কার্জু আলাম থেকে থাকপনা হুৎসি আদুয়া হয় কেরাই কমলাপেনকে কাচিংথুরা মিনিষ্টার অতুল বরা পেন বাংসু আলামথে পাকলাং পন আলাংলিকানিং জে পনকে দেট কাচিজি হয় লাপেনকে স্টেট কাচিজি হয় আর রং হাই হুই আলং কাদুকাবি আরেন্তা কাপাচিংথুর পনাফান সুরিনেরাং কয়রা ফ ইংকয়রা ট্রক দিহিনানিংকান আহুত সি সেন্ট্রেল গভর্নমেন্ট পেন বাংসুয়াশাই আং ডেং পনল লাপেনকে ইন্ডিয়া লাপেনকে জিম্বাবুয়ে আং বং ফং থম টি টুয়েন্টি আং থুনপিনি হারারিয়া লং পাদুপঞ্জি বাংস কাপাথু ইন্ডিয়া পরা টেং পেন আনিকাং সাম পরফাই প্লিরা এ ভেং পেন পাংচেং পন প লাপেনকে স্কটল্যান্ড গ্লাসকো লং পিনি ইংডেং কয়রা কেথম কমনওয়েলথ গেমস পাংচেং পন প বাংস কাপাচেপাতে পনলং ডেট ট্রক্সিকেব্রা প্লিপেন চিপাতে

কে আর্নিভাং আসন বীরটা আর্জুইক লং ইকচি বীরটা পেনা ফিজং পিনিয়া সারলামথি পুয়া লং পেন পিনা প্লে থমি নাম সারলামথি তা আর্জু ইকলং ইকচি বাংসুরে না ফি আসন সন কেনাং সদলামজির কিরত কপা জুপন পেনা ফি পিনাপ নাম লামজির আং ডেং আলং পেন কাচুটি কি আহি দি আজাই আলং ল্যাং কি পি মতে কাপাচিতাং আকেনা লাভাং সুপুটা কেথান পঞ্জি অবাং সন সিং ইংটি লামজির রথ প্রজুপনের ফি পিনা ব্লুন চেঠা কেরত কপর্জুপন আং ডেং লং পেন স্যামসন ইংটি লাপেনকে জেকুলিন তেরনপি জিতেন তেরাং লাপেন রবিনা ক্রোপি লাপেনকে মঙ্গল রংপি মিনা তেরাংপি আলাং নিতুম পেন কিলন পন আসন সন লুন চিত হ্যাক স্টামিনা নিতুম আর জু ইগলং ইজি কার্বি আজাই মেঘলং পেন পিনাপ কিরত কপার জুপন জি হাবাংকে লাপু আনহেন লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্ধুকে পিনি ক্লিম সোমারা ফান কপানং বিপন আং ধেং আলং পেন ক্লিম সোমারা তুম ফান তমু কেথান আর জুপন ইকসিনাং পিনি লবাংস আং ডেং লং পেন ক্লিম সোমারা তুম ফান তমু কেথান পঞ্জিয়া বাংলাকে স্যাং পি ফুলমতি তেরন পি আতুমু আমেন লাভাংকে পাপ রিচু লাপেনকে ধরম রিচু তাংটে পিনি ক্লিম সোমার আং ডেং লং পেন ক্লিম সোমারা ফান কাপানং পিপন আলং ও সোমারা নভান তমুকে থান আর্জু ইকসিনাং

0: হাকো আহুত ইনোদ আরিচ আনকর আলং বাংহিনী আরি সমার ডোলো লা বাংহিনী আমেনকে পাবরিচো পেন ধরমরিচো পুহেনলো লাতুম কেচো কেদো কেদাম আহুত আন্তা আলমসো আপরটা চেকাক উন ইলো জিরপো কেমে অংশে আচেথেতা ইসিবেত আসনলো পেন লাতুম বাংহিনী আলামকে নকর ইসি আমলুকটা চিনি এলো সনসি সেঙ্কান সেঙ্কানটা দাম্বমলো
1: নরনগান সাম পরফাই প্লিয়া পর আসামি সালাম থে পেন বিহটা আংকুং পি আর্যপনেরা ফিলে পিনি ক্লিম সুমারাং ডেলং ওয়াং থুইগলো না

0: বিভিন্ন বিষয় লৈ আলোচনা অনুষ্ঠিত হৈছে। প্ৰশ্নোত্তৰ শিতানেৰে আজি অধিৱেশনৰ কাম কাজ আৰম্ভ হয়। আজি ৰাষ্ট্ৰীয় সম্প্ৰচাৰ দিৱস। 1927 চনৰ 23 জুলাইত ইণ্ডিয়ান ব্ৰডকাষ্টিং কোম্পানীৰ অধীনত বম্বে ষ্টেচনৰ পৰা দেশত প্ৰথমবাৰৰ বাবে অনাতাঁৰ সম্প্ৰচাৰ আৰম্ভ কৰাৰ স্মৃতিত আজি সমগ্ৰ দেশতে ৰাষ্ট্ৰীয় সম্প্ৰচাৰ দিৱস পালন কৰা হৈছে। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বিয়লি 5:15 শুনিবলৈ পাব।
1: আকাশবাণী গুৱাহাটী মহাবাহু আংডেং পেন পিনিক্লিম সোমার ফানকে পানং বিপন আংডেং লং পেন ফুরমতি তেরন পিপেন ক্লিম সোমার ফান তুমু কেথান আর তুমু আমেন পাপ রিচো লাপেন ধরম রিচো তাকে ক্লিম সোমার আংডেং লং পেন লবাং সো তুমু আর্যুপন থুইগলো না
2: নকর ইসি আমলুক তাই চিনি এলো সনসি সেঙ্কান সেঙ্কান তা দাম্বমল বাংহিনী তা পি আর জে পো আর জে লিৎসি আচর ছিরি পেনসি বোচে পাংচেংল ধরম রিচো আবাংকে আহক এট পেন কাবোচে আপদ আহেম তা চলং জুনলংসি পুরু ফান্ডার আর ডুংডুংল পেন চেকবোকাকটা জুই ফুনল বনটা পাপ রিচো আহেমকে চোরেং চিৎ আঞ্চত লাসো আজয়নে সি কাইকেতা জয় জয় পেন আজির পো আফান আনিং কেসুকে দোয়ারল কপি আবিদি পেনসি কেপাডুক পোমা পুকে।

খং বাং সি লাতুম কে দাম আলাম আরজুলো রিচো কেহাং আরজুলং সি বাংহিনীটা আরেব আময় চেপাং দুক পেন আদুং আন পাতে বক্সি আকেংফু পাতং রুই পেন আর দমলো পেন আলাংটুম আসেরাতিবু কাংবো আলাম আন চেথানলো আলাংটুম কাছেথান আলাম আন আরজু এত আফি রিচো আবাং কে বিসারজি আফান চেচাক দুনলো পেন আপর আদিম কে নাংটুম তিবু কে থাপ কাংবেক আচিরি আরুম সি পেনাব আদাপ্রাং নাং বিসার পোপুসি পুদুনলো রিচু কাচি চাক দুন আলাম আরজুলং সি বাহিনী তা আহেম হেম চেদাম রেবলো হেম লেরক পেন পাপ রিচো আবাংকে আপো আফান আলাং কেক্লেম আসাই আন আলাম চেথানলো পেন আপো আফান পুথুলো নে কেক্লেম দেডলো সেতামে নেফা নাংপাজি তা নাং আঞ্চলো পুককলো কেপা তৈটে আপরটা আবেলো আজাদ লে ক্লেমজি পুসেতামে নিংবে আজু আঞ্চলো আথে পিনাপ আদাফ্রাং কে রিচু কাবিসারজি আফান বাংপো পাপ রিচু আপোতা আসু কাছিং হন আজয়নি কুপিসি নাংকেরাপ নাংজিমা কেথেক আন কে নাংরাপো পু চেচাকলো আপো চেচাক আলাম আরজুলং সি আসুপো আবাং কে ক্লেম নাংজি আকাম আন থানলো পু আন আলাম তাংটেপো নাং নিংবে আজু আমাত দামরা থেংকক আলো দুদামকক নাংপু পেন পিনাপ আদাব রিচো নাং বিশালোতে ধরম রিচো সি সের আতিবু কেপন পুসি থাকদু নাংপু পুথান পারে পামে সি পাপ রিচো আবাংকে আপো আফান থেংকক আলো থাপদাম থরলো পু ধরম রিচো আবাংকে চুচি জুঞ্জি কাচিরু লক সি পাথে আংলো পুথত আদাব থেয়াং সি রিচো পাপ রিচো ধরম রিচো লাপেন কাবিসার কার্যুদুঞ্জি পুয়াবাং ফুদ আন পেন দামরাব দয়েসি চিরি আরুম পালেলো হাদাক লেরক পেন সিনিং লংলে আর নাম পেন রাত দো আন আফান হাখি চেয়েন সি রিচো আবাং কাবিসার পাংচেংলো চিন সো পেন আথেং পি আরং থেং দাম ক্লং ক্লং সি আরজুলো ও চিরি চিরি লা পাপ পেন ধরম রিচো আসের আতিবু কমাসি কে পনমা নাং চিনি দুনমা পুসি আরজুলো আনকে থেংকক আরলো পেন পাপ রিচো আপোকে নাং থাক দুনলো ও হেমফু লা সের আতিবুকে ধরম রিচো সি কে পন পুকলো লাসন কে থাক আরজুলং সি রিচো লাপেন কে দো আন আরমুতা মাংহু প্রংলো আজা সেতামে পুথত আরজু ঠুলিলো লাসো আদিহু তা ধরম রিচো আফাংসি কেপন পুলো রিচো আবাং আনিং দামদে সি পুথত আরজু ঠুলো লাসো আবাতাই তা আফ্রাং আসন্থত সি নাং থাকলো বাতাইকে থম কার্জু তা ধরম রিচো আফাংসি সুংলর আজয়নি সি ধরম রিচো সি আদায় দু পুলো রিচো আদায় আলাম রাত আংনো সন সি যাইল আদায় কেলাপুসন হেল চিক্লু ইজন আংবং সের আতিবুক বানথেক নাংপো ঠেক ঠে পুলোতে আকাই আর্জন হেম কাংসাম আরলো দোনাংপো পুসি পাচি নিল ধরম রিচো আবাং আদায় আবেপিন পেনলা আন কিসুং আদায় কাপার জু আপদ আনিং সুকাং পেন রিচো আফানটা পাদাম লংলে দেরলো লাসো আথেং পি আরলো কপিসি কেদোমা লাংসেনাং পুককলো লাসো আফি ঠেংগিথি ঠেংকেরেং আন পাংরুম সি চিরি আরুম নাংবুই দুবলো পেন মে কে দুদলো ঠেংপি আংকক আরলো মিহি কেলুত চেচাক উন এ আমার পাপ ব্রিচো আপোতা ঠেংকক পেন নাংক্লো দুবলো নাংক্লো দু পেন কাদো কাবেতা লাংডুনলো লাকে পাপ রিচো আপো বিনংলো আনকে ধরম রিচো আবাং রিচো আফান পুথুলো লাংনন হেমফু সের আতিবুক কমাসি কে পনমা নেলি তং কে পনমা পাপ রিচো সি কে পনমা পাপ রিচো আপো সি নাংক্লো ডুব বিনং আপো সি রিচো তা পাপ রিচো সি কে পন পুথুলো পেন ধরম রিচো আফান কেহাং

আদায় আন পাপ রিচো আফানসি হাংলো ধরম রিচো আবাংকে জগপ্লরলো পেন পাপ রিচো আফাংকে আকায় আর্জন হেম কাংসাম আলো পন্ডেরলো।

lapana parpini klim sumarafan kapanong pipon ang dengalong peno sumarafan tumu kithan pap recho lapen ke dhorom recho pu atumu phulmuti teron pipan kithan pon arju iglong tanglo nanu tum jai mekar julong bom lake akashwani guwahati mahabahu pen pini klim sumar ang dengalong pen adum thuke লুঞ্জির সিয়ার জুপনিক সিনাং কিলুনপন পক্ষিলা লেখেপি আলুনলামথে নাং নেজাং নেসার মেজাং লবাংস লুঞ্জির আজুইক সিনাং

জন পান থিল আম এ পাচিরেন বেগ না ও লং তেরন ক্রম জাং কে জন পান থিল আম হাই মু এ জাং পেন লং তেরন ক্রম জাং রং রুই জালং কে তুনং নে আম তুনং নে আম জিহুর কাপামান জিহুর কাপামান কে বাপ জার্মান আহাম হাই মু এ জাং কে তুন দাং সির লাং লাং লং তে রনাবাং কে জাগবে লো কে দাম জাগবে লো কে দাম আই হাই এত এ জাং মেন লো মা চোরান এ জুদে আচার নাম আই সেরাথম এ জুদের আচার নাম ও লং এ লং ক্রম জাং কে মেন তাং লো চোরান

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: আকাশবাণী গুৱাহাটীৰ।